আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহগে কিবায় দিন খালাস করাবা একলাঙ্গে কিবায় আলকান করাবা শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গাওয়া আল বাইনা সূরাতকে ফাসওয়ান আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুন করে কমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেভ

এওরেম বুনে ফুয়ে আল্লাহ গান্ধি বুনাময়ে তিমাম্মেং আই বিমগা ফাসাদ খুরমান নুম খান্তে ব্যামি হুন্নাং এঙ্গিফা ওয়ানে খান কাছবারে আদি ওয়াক্ষং খোরা বায়ক খামগা তিমাম্মেন নুয়াময়ে।

ইউরেন গুণফুয়ে একমগে জজায় কি এ মিহেগে তাকে তিগে তেরেং এ মিনা এতি ফেনু মিহেকে ফাহ এ মিহক একমগে জজায় এ বহি জজা দিন মঠকা এ মিহক হিফে টুমে আনিয়া বেরিন তিমন রসকলাঙ্গ জজা দেবনী এ ফদাইন্নে।

আদি থিমাম্মেং গোস্তিবে রাসুগে মিহুন্না আদি থিমাম্মেং এগা দতুরু কোফা আয় কাফিলা গে মিহুন্না সওয়াল কুরাব্বাশে আদি হামা কাশরুং থিমাম্মেনি তেদবুনা বায়কিমুয়ে।

0: আমাগ শাকওয়া দন্নওয়া কঙ্কশরি হামা একানি আল্লাহ হাসে আদিতিয়া ব্যামি হুন্ন নেগে খান্ত থেকে আল্লাহ গে হজরতুন থিমং খালে গে ফানং এগে বাডাগানে
1: ইয়া বানি ইয়াযহাবু ফা

উড়ুতকায় বিমগা ওয়া হেকিতক তেরিং এউরেন না ফেনি খুরিমতওয়া আদি এহেকিতকুং এউরেন এক্কি বাবে এয়া মেদু ফিকুরুনুকুরা কিতক কিতং হেকিবে হিয়ে।

0: mi dhe nëgë të vya fari ke hodda ya adi usul të ka gano na ek bata mi ama kuruma ngalgan nëng ama ebe furu na nushadhe stem on dana pudin modis pudin rak authority au na guligin miharus vya fari kura fara taka mi dhe nëgë të gano na mahlur kurunga session ne au na mi dhya hafta go skuri gengo son nani mi kurya me tanu go saugan nëng বিফাল করা পারাত কমি মালুমাত পর পর দিন মাসে এক কাম এম হেজা ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি স্কুল সুলতা করে আদি আদি ফুরকাওয়া তো কাই গবাগতা যে সাই করে গেন্দে মা আর অন্য পাস
1: আদত সিরাজ আর বড় শুকরি আঙ্গে তো আর বড় উম্মিদ করাম রেফারাত কোস্তে বেফুর নাই পারলম দে হুলমা দেখি বরা আমান হিফসে তনকে তুমগা উরি হেফারাত গসে পারলম দে বিগিন দানিকম বেফুর মস্তি কোরবনি হামাম ফতমা সেকটকে আম উরি হেফার দুন হিফসে তনক মি হুলমা লে কি ফলে হিফসে তনকে তুমি মে মসেকে আর কামে মসেকে তক গুন আলগো মে ফরাত দে আর বড় শুকরি আঙ্গে তো সিরাজ আদে হামা গামে সুলমালে কি দেন হালগুন মে রাজ্যে গ হামা এমে গিনাবেকু এমে উম্মিদ গুলিফওয়া এতানে মে ওয়ারা গিনাবেকু আবাদু আম মেদনি দুহে দুহাকান হুলমালে গ আবাদু আবাদি ইতরমন দায়রু গ আলগুন মে না হুলমালে কি বেস ওয়ারা আমান হিংহম জেহমাই আমান কামা হিংহম জেহমাই কি গ মাগুতাউ গ হিংগালা চে দুবা মে গুতা উলবে তানাক হেদমট কা হুরি হাফরাত কো সে বজে আলগুন মে না কান্ডেল ফমে না উসুল তাক আই গুতা আমাল করবে তো বেলমা কা তেকেতে বিকুমা মি ফদ মি হিদমে দিনমা কান্ডেল ফাতান তানুক মি ফদ মাসকে কুরমা এইচডিসি মেসবিলতি মাস করবনে হিমা আলগুন মে এমএন ফরদিসি মা মিকান কামকে বারদন তে বান কামাল গুমা উম্মিদ করেন এতা আলগুন মে প্রোগ্রাম কিতুর বাতে পরে নমস্কার কোলে তরেন কাসবত কল

এওরেম বুনে ফুয়ে আল্লাহ গান্ধী বুনামুয়ে হিমাম্মেং আই বিমগা ফাসাদ খুরমান নুং খান্তে ব্যামি হুন্নাং এঙ্গিফা ওয়ানে কং কাছবারে আদি ওয়াক্ষং খোরা বয়খমগা তিমাম্মেন নুয়ামুয়ে।

ইউরেন গুণাফুয়ে একামগে জজায় কি এ মিহেগে তাকে তিগে তেরেং এ মিনা এতি ফেনুন মিহেকে ফাহে এ মিহাকু ই একামগে জজায় এ বাহি জজা দিন মাঠাকা এ মিহাকু হিফে টুমে আনিয়া বেরিন তিমান রাসকলাঙ্গে জজা দেবনি এ ফদাইন্নে।

আদি থিমাম্মেং গোস্তিবি রাসুগে মিহুন্না আদি থিমাম্মেং এগা দতুরু কোফা আয় কাফিলা গে মিহুন্না সওয়াল কুরব্বাশে আদি হামা কাশরুং থিমাম্মেনি তেদবুনা বায়কিমুয়ে।

0: আমাগ শকওয়া দন্নওয়া কঙ্কশরি হাম একনি আল্লাহ হাসে আদিত্য বা মিহুন্ন নেগে খন্দ থেকে আল্লাহ গে হজরতুন থিমং খালে গে ফানং এগবাডাগনে
1: ইয়া বানি ইয়াযহাবু

ফাহে উফাগের কমগ খবর দে মি হা আইস একলে ফান গ মুন ফুল মচ্চ এ কমিস কল এলি ফাহে এ হিন্দু লল ফিন মি হা কম গা আলুম একলে ফান ভে বডাগ মি ফি একলে ফান উই দাল উই তে বা মি হুন নেঙ্গে খন্ত তকে হাম কশরুম আল্লাহ গ হযরতুন তিমং কলে ফান ইং বডাগ নওয়া কম তিমং কলে ফান উই দাল ইন ওয়ং হিয়ে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাবাতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেকু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনে তিবিগেমে ফাফরি গতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউ মট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: صالح بغيچا.
1: بسم الله الرحمن الرحيم. السلام عليكم. اجل گومنگ پروگرام تھا دو سو مگن دو مستم ام ہا لبتا خنا اوتنا ہت کی ہے دعا تر رت کر ایم ہا بفن استام دین گے ایم میری وتی ایم مت وری سلام سلام تنو سولہ کے بغیچا مسل تا گا پروگرام کا کی مد است بفن میں بدل کرنی ہل کون رکیا اد سولہ کے بغیچا مسل تا گل منت میں فنا ہمیں کہ نستم میں ننی امام نووی رحمہ اللہ علیہ وفا ریال الصالحین مفت کے باب تک بشرح امام نووی رحمہ اللہ علیہ وفا ریال الصالحین دبه بها ترجمه كوروا فني الشيخ احمد فاروق محمد.
0: صالح رنگ باقیچا
1: ade miyad ke program ka me salgoment be funa ki wa ka dakalani foto ke tin stake haiddi ha ebban bab ka gena sewa fa hadis ta ka mi istighfar kurum ke wa ka nangani fa bab mi bab ka gena sewa fa hadis ta ko tereng miyad ke program ka algon me mi balani foto ke ashar sate ek haiddi fasban hadisa ade mi furta algon me hadis so shala lana
2: wa an shaddad ibn aus radhiyallahu an an-nabi sallallahu alayhi wa sallam qal sayyid istighfar an yaqul al-abd اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وعبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت من قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة رواه البخاري.
1: دمی بلانے شرح شرح بلو دے مٹ کمے دل گومیں گے پروگرام کے بیر وڈا دے بنی ڈاکٹر احمد زیاد پاگ ڈاکٹر مرم بنگے تو
3: ہاں بہت بہت شکریہ
1: ادمی مان اللہ ایک لے فان رسول لے شدا دی بن اوس کے فان کے کی بن رواب کے وا حدیث ایک لے فان وی دالوی مان نبی صلی اللہ علیہ وسلم حدیث کرے وی سید الاستغفار کی ابہی ایم ایم مان ایم ایم متر استغفار کی ہم کا شرم الا مفتن کیو میں می استغفار کے معنی کی ابہی ہتوا بڑ کرے ಸ್ಕಲಾಕು ಇಬ್ರಸ್ಕಲಾಂಗೆ ಅಳುಗೆ ಬೆರಸ್ಕಲಾಂಗೆ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ್ ಫಿಯವಾ ಎಹೆಂ ಇಲಾಹ ಕುನುವೆ ದೆಮ್ಮಿಗೆ ಶರಹ ಅದ್ದಿಮ ಕುರಿ ಹಮ ಸೈಯದುಲ್ ಇಸ್ತಗ್ಫಾರ್ ಮಿಹೆಂ ಮುಣವೆ ಇಗೆ ಮಾಣ ಕೊಡುಕ
3: بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. هذا استغفار مي بس مي ماني بدار ميغا مهام قدني استغفر مي لفسو أي ريبه إيما مي أكرتكم وفيدك من إيما فروما نواكرون أسلوك بحوغ ماني بدار دي كما كان إدو می مانو سے بعد ارے بھگو دیں شرعی المرین فقوی المرین می استغفار می مانا کرواف می اوننی ایوے کدوم ویدالوانی تیمایا کریفا و فافتا فروا دیو مشا ای فافتا کن عذاب انو دیو ما ایدی اللہ سبحانہ وتعالی حضرتو کی بین ایدن نو ادی ای فافتا کن سلام ایو من ایدی اللہ حضرتو کا ایدن نو تمیگا بای وکی وکی علمرین بہوری یا بہے کتن واحق دکا وفا استغفار میا بہے کتن اگر ترین بای علمرین بہوری وکی وکی مانا کورا وفا اگر ترین بے کتن میں بدالوانی ای کورے ون فافے گے ہوترو کن احساس کورے بھی ویسنی ایک من درہ دیو منگ دی اللہ سبحانہ وتعالی حضرتو کا ایک دانگ حضرتو گے دی می دننو تم میگا حقیقت بدار میگا می ہام کو دینی سید الاستغفار سید الاستغفار کی دعا تکو نو تفاف سو من ادی دنو مگ ایم ما گکم مگ می بیان کر ونی میگے مهم کما میگے ماک تم میگا می بیان کو دینی میگے می دعا گے نو تم استغفار گے ماکن ادی می استغفار لبے می درمیا ثواب گے بڑک ایم وگے بین علمرین ارہو گا کم مجلی ہکا مانکی بایکو اتنکن ایوے اتنگا اللہ حندومکو می فلاول کیا مکنکن تی بے تنگا اے مجلیس نمو مو گتن بس بین حالت تہو گا بین علمرین بھوری بین کو روافا می دعا گے مانے گا تین می استغفار گے مہم مکم بدارو می حقیقت گورا مہم مکمے اي ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا مئات مي هامكدني الله سبحانه وتعالى حضرتك كلانج ذكر كرما ದುರ್ಹೆಲಿ ವಾ ಮೀಹ ಅನ್ನೋತ ಎಕಮು ಹದಾನ ತಾಲ ಮೀಹಾಗ ಮಾಕ್ ದಿರಿ ಉಡುಮ ಗದ್ದಾತಿ ಉಂದಗೂ ಕಂದ ತಕ ಎಮಿಹ ಬದ್ದಲು ಕುರಾನ ಕಮಗ ವಾಹಕ ಮೀ ಆಯತು ಮಿಹಾಮ ಕೊದ್ದನಿ ಏಮ ಮಹುಷರ್ ದುಹೋಸ್ ಏನಗೆ ಹಾಲು ಬಯಾನ್ ಕೊರವ ಕೀರ್ತು ಕುರ್ವಾನುಗ ಮೀ ಬಯಾನ್ ಕೊರನ ಕಾಲ ರಬ್ಬಿಲಿ ಮಹಾಶರ್ತನಿ ಆಮ ಕೀವೆಗೆಂಗ್ ಹಿಯೆ ತಿಮಂಗ್ನ ಕಾಣು ಮೀಹೆ ಗೊತ್ತುಗ ಮೇದು ಮಹಾಶರ್ ಕೊರವನಿ ತಿಮನ ದುನಿಯೆ ಗುಣಿರ್ ತಂತಂ ಫೆನೆ ತಂತಂ ಬೆದೆ ಏಕ ಮೇದು ಮಿಹಿರಿ ತಿಮನ್ನ ಕಾಣು ಮೀಹೆ ಗೊತ್ತುಗೆ ಎದು ಎವಗುತು ಬಸ್ ವಹಿ ಕೊರವಾನ ಎಮಿ ಹೆಕ ಮುಹಾತಬ್ ಕೊರವ್ವ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹುಗೆ ಆಯತ್ತ ತಿಬಾಯದ್ದಿನಿಮೆ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹುಗೆ ನಿಯುಮಿತ ತಿಬಾಯದ್ದಿನಿಮೆ ಏಮ ಎದು ಮಾನಕಿ ದುನಿಯೇಗ ಮಿ ತಿಬಾ ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹು ಮತಿ ಹಂದಾನತ್ತಾಲಿ ಏಗ ಮಾನಕಿ ನಮಾದ್ ಕುರುಮ ಗುರುವಾ ಕಿಯೋಮ ಜಿಕುರು ಕುರುಮ ಮಿ ಹುರಿಹಾ ಕಮೆಗೆ ಮತಿ ಏನ ಹಂದಾನತ್ತಾಲಿ ವಕದಾಲಿಕ ಯೋಮ ತುಂಸ ಏ ಮಿಯದು ತಿಮಂಗ್ ಅಲ್ಲಾಹ್ ತಿಬಾ ಮತಿ ಹಂದಾನತ್ತಾಲಿ
1: ಎಮ್ಮ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಕುರುಮಗೆ ಮಿ ಹರ್ ಮಿ ತಮಿವನನ್ನಿ ಎಮ್ಮೆ ಮಾಯಿ ಎಮ್ಮೆ ಮತ್ವೇರ್ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಕಿ ಸಯ್ಯದಲ್ ಇಸ್ತಿಗ್ಫಾರ್
3: ಏ ಮಿಕಮುಗೆ ಸವಾಬ ಬೊಡು ಕಮ
1: ಸಯ್ಯದಲ್ ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ಏಗ ಮಾನೆ
3: ಸಯ್ಯದ್ ಮಾನೆ ಕಿ ಎಮ್ಮೆ ಬೊಡು ಎಮ್ಮೆ ಮಾಯಿ ಏಗ ಮಾನೆ ಕಿ ಗೌಮುಗೆ ವೆರಿ ಮಿ ಹ್ಯಾ ನಿಸ್ಪೆಕ್ ಕೋ ಅಣೋನು ಮಿ ಕಿ ಹ್ಯಾ ಸಯ್ಯದುಲ್ ಕೌಮ್ ತೇಬಾ ಮಿ ಹುಂಗೆ ಗೌಮುಗೆ ಬೊಡು ಮಿ ಹ್ಯಾ ಏಮ ದುಆ ತಕು ಇಸ್ತಿಗ್ಫಾರ್ ತೋ ತರೆ ಎಮ್ಮೆ ಮಾಯಿ ದುಆ ಯಕಿ
1: ಎಮ್ಮ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗ್ ಫೇವಾ ಎಹೆ ಇಲಾಹಕು ನೋವೆ ಎಬಹೆ ಹದ್ದು ಬಡ್ಕೊರ್ ರಸ್ ಕಲಾಂಕ್ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗೆ ಈ ಅಳುಗೆ ಬೇರೆ ರಸ್ ಕಲಾಂಗೆ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗ್ ಫೇವಾ ಎಹೆ ಇಲಾಹಕು ನೋವೆ ಮೇಳ ನೆತುಮ್ಗೆ ತೆರೆ ಕಲ್ಕು ಕೊರಬಿ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗೆ ಅದು ಮೇಳಾಯಿ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗ್ ಅಳಕೆವೆ ಇಬ್ರಸ್ ಕಲಾಂಗೆ ಮೇಳ ವಿಫಾ ವಾವುದಾಯಿ ಅಹದುಗ ಮೇಳಾಯ ವಿ ಎಮ್ಮ ಫುರಿಹ ಮೇಕ ಮೇಳ ಸಾಬೀತು ಅಮೆ ಅಳುಗನ್ಮೆ ಅಲ್ಲೋ ಸ್ವರ್ಣಾತಾಲಯ ವಾ ಮಿ ಅಹದಾಯ ವಾವುದಕ್ಕೆ ಕೊಬಾತು
3: ಅಹುದಕ್ಕಿ ಹಗೀಗತುಗ ಏಯ್ ಅಲ್ಲಾಹ ಅಳಾಯ ದೆಮೆದು ವೇಫೋನ್ನ ಎಬ್ಬಸುಮೆ ಇಗ್ರಾರಂಗೆ ದತ್ತು ಏಯ್ ಮೀ ಮೀ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವತಾಲ ಎಕಲಾಂಗೆ ಅಹರ್ಮೆಗೆ ಮಚ್ಚ ಫರ್ದು ಕುರೆವ್ವಿ ಫರ್ದು ಕುರೆವುಂತ ಅಳುಕಂತ ಎಕಲಾಂಗೆ ದೀನುಗ ಅಂಗವಾ ಫಾವಗು ಇತ್ತ ಎಕಂದಿತ್ತ ಕುರುಮ ಕಿಯಮಂಗನೆ ಬೋಲೆಂಬುಮ ಮೀ ಹದೀಸ್ಗ ಮೀ ಬಯಾನ್ ಕೊರನೆ ಏಮ ಅಹುದುಗೆ ಮಾನಕ್ಕೆ ಸೈ ಏ ಕಮೆ ಕುರುಮ ತಿಮ ಎಪ್ಪಸು ಮೀದೊಳಗೊಂಡು ಮೇನ್ ದುನಿಯೇಗ ಹಾಲತ ವಿಸ್ನಾ ಕಮಗು ವಿಜಯ ಹೊರಗಿನ ಕಂಕ ಎವ ಬುಣೆ ದೊತ್ತ ತಿಮಣ್ಣ ಮೀವಿನ ಕಮೆ ಕುರುಮಂಗ್ ಅಹುದುವಮೆ ತಿಮಣ್ಣ ಮೀವಿನ ಕಮೆ ಕುರುಮಂಗ್ ಅಲ್ಲೋ ಗಂಧಿ ಹೂ ಆ ಕುರುಮೆ ಹಮ ಎಬೀದ ಎಮ್ಮೆ ಏಮ ಕಮೆ ಕುರುಮ ತಿಮ ಎಬ್ಬಸ್ವನಿ ಅಲ್ಲೋಹ ಮೆದುಗ ತಿಮ ಉನ್ನ ಗುಳುಂಗ್ ರಂಗಳು ಕುರುಮ ತಿಮ ಅಮಿಲ್ಯಂಗ್ ಇತರಾಫ್ ಎಬ್ಬಸ್ವನ್ ಏಮ ಫುರ್ತಮ ಫೆಶಿಗೆಂಗ್ ಅನ್ನ ಎಗುತ್ತಿತ್ತು ವೌದಕಿ ಮೀ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವತಾಲ ಮೀ ಎಕದಾಂಗೆ ಮೀ ಹದೀಸ್ಗೆ ಎ ಬಯಾನ್ ಕೊರವ ಫವ ಕಂತೆತ್ತ ಕುರುಮಟ್ಟಕ ಅಹರಮೆ ಎಬ್ಬಸ್ವ ವಾಹಕ ಮೀಗೆ ಫುರ್ತಮ ಕಮುಗ ಮೀನ್ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಅಂತರಬ್ಬಿ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲ ಅಂತ ಹದೀಸ್ಗೆ ಫುರ್ತಮ ಬಾಯ ದುಆ ಅನ್ನುದ ಫುರ್ದು ಆಗ ಫುರ್ತಮ ಬಾಯ ಏಮ ಮೀಗೆ ಮೀ ಅಹರಮೆ ಎಬ್ಬಸ್ವನಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವತಾಲ ಎಕದಾಂಗೆ ಎಕ್ಕವಂತಕ ಮೀ ದುನಿಯೆ ಮೀ ತದ್ಬೀರ್ ಕೊರವ್ವ ದುನಿಯೇಗ ಹುರಿಹಾಕಮ ಮೀ ತರ್ತೀಬ್ ಕೊರವ್ವ ರಸ್ಕಲಾಂಗೇಕಿ ಎಕದಾಂಕಮ ಅಹರಮಿನ ರಿಸ್ಕು ದೆವ್ವನಿ ಎಕದಾಂಕಮ ಅಹರಮಿಂಗ್ ಮರುಗನ್ನವನಿ ಎಕದಾಂಕಮ ದುನಿಯೇ ಉಫಂವ ಉಫಂವಂತ ಉಫಂ ಕೊರುವನಿ ಎಕದಾಂಕಮ ಏಮ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವತಾಲ ಎಕದಾಂಗೆ ಹಾಲಿಗುವಂತಕಮ ಎಕದಾಂಗೆ ಅಳುಕಂ ಕುರುಂ ಹಗ್ಗುವೆಗೆಂಬ ಫರಾತಕಿ ಏಯ್ ಕಂ ಮೀ ಹಗಿಗತುಗ ಮಿತಾಗ ಮೀ ಬುಡನ್ ಏಮ ಎಕ್ಕವಂತ ಫರಾತ ಎಕ್ಕವಂತ ಇಲಾಹೆಕ್ಕಂ ಎಕ್ಕವಂತ ಫರಾತೆಕ್ಕಂ ಕಬೂಲ್ಕೊಂ ಎಕಮ ದೆಮ್ಮೆತಿ ಫಹಾಂ ಕುರಿ ನುಕ್ತಾಗ ಅಳುವಣಮೆ ಎಬ್ಬಸ್ವ ಎಬ್ಬಸ್ವಂ ಕಮಗ ಏಮ ಎಕ್ಕವಂತ ಫರಾತಕ್ ವಿಜ್ಜಿ ಕಮಗ ವಿಜ್ಜಿಯ ವಕಿ ಖಾಸ ಕಂತತಕ್ಕೆ ಹುಣ್ಣಾಡ್ದತ್ತು ಏ ಮೀಗ ಎಮ್ಮೆ ಮುಹಿಂ ಎಕ್ಕಮಕಂ ಎನನಿ ಎಕ್ಕವಂತ ಫರಾತಕಂ ಅಳುಕಂ ಕುರುಮು ದೆಮ್ಮಿ ಅನ್ನನಿ ಅಳುಕಂ ಕುರವ ಖಲಕ್ತನಿ ವಾನ ಆಬ್ದುಕ್ ಏಮ ಮೀಗೆ ಮಿ ಅಮಿಲ್ಯ ಮಿ ಅತರಾಫ್ ವರ್ಣಿ ವುಜೂದುಗ ನೆಂಗ್ ಮೀಹಿಕೆ ತಿಮಣ್ಣೆಕಿ ವುಜೂದುಗ ನೆಮ್ಮ್ಯ ಹಲಕ್ತನಿ ವಾನ ಆಬ್ದುಕ್ ಏಮ ತಿಮಣ್ಣ ದುನಿಯೆ ಗೆನ್ನೆವಿ ಫರಾತಕಿ ತೀಕಮುಗ ಮಿ ಅತರಾಫ್ ವನಿ ನೆತುಮುಗಿತೆರೆ ಮಿ ಗೆನ್ನೆ ಏಮ ಮೀ ಏಮ ಏ ಹುರಿಹಾ ಕಮ ಮಿ ಗೆನ್ನೆವಿ ತೀವೆ ಎಕಮ ಶುಕುರ್ ಅದಾಕೊಂ ಎಕದಾಂಗ ಅಳ್ಕೊಂ ಕುರು ಹಲಕ್ತನಿ ಹರೆಂ ಉಫೆದ್ದಿ ವಿವಾಹಕ ಹೇಮ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವತಾಲ ಎಹಮಗೆ ಬೈ ರಿವಾಯತ್ ಹೋಗ ಹದಾಮಗು ತುಂಗುದಿಸಿ ಹದಿಸೆಗ್ಗ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ಮೀ ತಿಬಾ ಹೆದ್ದೇವಿ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ಏಕಮುಕ್ ಅಳುಕಂ ತಿಬಾ ತಿಕುರನಿ ಎಹೆಂ ಫರಾತಕಶೆ ತಿಮಂಗ್ ಅಲ್ಲೋಹ್ ತಿಬಾ ಹೆದ್ದೇವಿ ಏಕಮುಕು ತಿಬಾ ಶುಕುರು ಕುರನಿ ಎಹೆಂ ಫರಾತಕಶೆ ಏಮ ಎಹಿಂ ವಿಜ್ಜಿ ಕಮುಗು ವಿಜ್ಜಿಯಾಗ ಮಾನಕಿ ದುನಿಯೇಗ ಅಸ್ತು ಇನ್ಸಾನ ವುಜೂದೂಮುಗೆ ಮಕ್ಸದ್ حسابك هنا قلدي فيه دت اهم ما متاغ مي وانا على عهدك ووعدك ما استطعت اهم دمينا دم فرتم كوريفي مسوا دت اهم الله سبحانه وتعالى كلانغ وعد وديغن نبي هريها كم مي وانا كم يقين كان تمنى ابسو ابسو متريغا مي كتريغا من كورين دي واد كورين دي هريها كم الله اكونت كم اقرار وما الله سبحانه وتعالى كلانغ مي تما هدوي كما ادي هم هم بيجي اكو باهي تن تمن الله هدوي تمنى الله هدوي تهم وما دن هم مي قروانو غنغون بدارو مي هامو غني وما خلقت الجن والانس illa li abudun hem insin ge terege hemene me tiba ekidat insana hem insana khalgu kurevu maqsad mi atuga wama khalaqtul jinna wal insa illa li abudun hem allah subhanahu wa taala alukan kurum hem haqiqatuga mi ayata mi hadisa nota mi duaya waragga gulumem miut
1: miela ve em furihamaya kam miela sabitu egem bame ei kobato ego ta furihamay sabitu
3: allah subhanahu wa taala ekadangi dimatiga ثابتو هنواك الله سبحانه وتعالى كلاان الدين اي ميغا ورا مهم كمن حقيقتو دين متي ثابتو هرو دين متي ثابتو هنن ميجهني كي مي دكون تريكمو ثابتو منو دكون تريكم مي دنوي باي فارو لغون من ميكو فنيرن هيوان ما شاء الله ميني كي مي ورا الدين وري مي اكم اين اخلاقي مينغنا بدار اين كي حقيقتو مسلميگ گوتو هنن جه ميه گورن ما halu dera ehimima ege mi hama koddeni asluga algun menge di muslimu mi mazan kurani berfushun fenna fenu makashennune insana allah taala hadrotuga miha wazan kurawini enage hitugawa mingana takashe ehimima din mati sabitu mattaka emme muhim ekkamen etimaage hi saaf kuro ehim hi saaf kuro mi jehni hasadeveri kamu hi saaf kuro mi jehni می بڑا کما کیبر وری کما حساب کرم میجهنی نفاق کما ایت می کہا می فد ایو سیفے تیماگے می ہیتو گا واکم گو ونینما با اللہ سبحانہ و تعالی کلاں حضرتو گا تیما کرا ہے اولکنت ہو گا ترمیا ثواب دیپم ورمت ویکن قرآن گ اللہ ہنگونی یوم لا ينفع مال ولا بنون امام قیامت دو گے حالت میتا گے کلاں می بیان کو دیونی قیامت دو ان نیرو گا eduhun daringe kibaykun tima atuguri mudadakun faadan qur'an kamuga illa manatallaha biqalbin salim salamatri tohir hitagaage menu yannami hakununi salamatan nuwana kamuga allah subhanahu wa taala mitanga mi bayan kuntum
1: sayyidul istighfar deme em matveri istighfar em mi mai istighfar algon men doctors ti bayan kuntuboni mi algon men ekan kamuga matiga sabitu horma mi befa ahuttaka wauda egota sabitu ti meden ehem bima kobato algon men ege sabapun de bekan tatta ki alay kurefu akan kamuga nubakamun ibras kalang rakka terkama miala edeme ನೋಲಾಗ ಮಚ್ಚೆ ಪ್ರಸ್ಕಲಾಂಗ ನಿಯಮಿತಕ ಮೇಳಾ ಎತಿರಾಫೆ ಇಕ್ರಾರ್ ವಮೆ ಮೇಳಾ ಕುಫಾಫತಗ ಮೇಳಾಗೆ ಕುಫಾಫತಗ ಮಚ್ಚೆ ಇಬ್ರಸ್ಕಲಾಂಗ ಹಜರತುಗ ಮೇಳಾ ಇಕ್ರಾರ್ ವಮೆ ಕುಕುಮತೈ
3: ಐ ಥಿಂಕ್ ಅಮತಿ ಫಾಹಂ ಕುರೆ ಫರ್ತಮ ಕಮಕಿ ಆಉದು ಬಿಕ ಮಿನ್ ಶರ್ರಿ ಮಾ ಸಲಾತ್ ಎಮ್ಮ ಅಲ್ಲಾಹ್ ಹಜರತುಗ ಮಿ ಮಿ ಎದೆನಿ
1: ರಕ್ಕತ
3: ತಿಮ ರಕ್ಕತ ಕುರು ಎ ಫರ್ತಮ ಕಮಕಿ ದೇವನ ಕಮಕ ಅಬು ಉಲಕ ಬಿ ನಿಯಮತಿಕ ايما اينن الله دوافا ونيومتكامدو انا ميد اعترافو اعترافو تيمونا كمكا ميدني فافوسومن هتو ان فرتكم كي كوباتو فرتكم كي الله حضرتك ميدني ركاترو مي الغون ويستادن جيكام باي فارو الغون مين مي حمايه كورمان ادي كومس انسانه كي كاريا دان دتو نوني كومس هين اكمو حقيقتوغا تيما حمايه كورمتكا الله سبحانه وتعالى كلانغه ميواني احرمن برغينا گويتكه انگاوتي باف تميگترن اكمه مي حقيقتوغا فرض فسنماد خاصه گوتگ فاتسنماد ركاتري واميها الله سبحانه وتعالى كلانغه اميهكو حمايه كوروان كموگا رسول صلى الله عليه وسلم واتو ويودان فوني بودتي فافتكن اراگتو هماني كي فاتسنماد دائمي كو مي باگوتوغا اكورا ميها اينا بڑت فافت کن ارین نوگن وین ایت ایم اللہ سبحانہ و تعالی ایمی ہے کوئی میں کروان ای فرتم کم
1: ایتو اللہ سبحانہ و تعالی زمہ ایوڈ کرنو
3: ایمی ہے کم رنگل ای এই ফুরতামাং দেওয়ানা কামা কি হেঁদুনা হাবির আলগুন মিনে কিউমাং আঙ্গাওয়া ফা মিওয়া দু আত
1: জিকুরতে
3: জিকুরতাং আদ এ জিকুরতো গতে রে মি আনে মি লা ইলাহা ইল্লা আনতা মি মি এ জিকুরতো গতে রে ওয়ারা মুহিম জিকুরেন অন্নান এ হেঁদুনা হাবির কি আফে কামুগ বিজিয়া এমি হাকু আল্লাহ হিমায়াত করবানে কামুগ দেন হামে গতা মি ফাতিহু ফাতিস নামা দা ফাহু মাগরিব নামা দা ফাহু এভেস মিহকা ওয়াহা কানু দক্কা মি এভেস ইনতানুগ ইম মজদি হে গেন দেগেন লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন গাদির দিয়া ফাহারু কিয়াফ কামুগ বিজিয়া হাদিস কে রিওয়ায়ত গেন আননি মালাকে বেগালুং গে জামাতুকুং এমি হেকু হিমায়াত করাবান কামুগ ইরু ওসেন দে দেন হামা এগুতুগ মাগরিব নামা দা ফাহু ইন তানুগ ইনগুতং ইন্দে এভেস মিহকা ওয়া কানু দক্কা ইন্দে হাম মিদু আ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়া ফাহারু কিয়া ফি মিহকু ফাতিস ওয়ান্দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহা এমিহকু হিমায়াত করতে বানক এ মি মি গে মি হাম কদ
1: আরে ফর ডক্টর
3: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দেন বাই রিওয়ায়াত তো গাদে মি ইউহি ওয়া ইউমিত মি বারে মুদাবসাদ এই মি বোডং ইলমেরিম বিদালওয়ানি ইউহি ওয়া ইউমিত মি ইবারা মেদবরি কুরবা দেন আর কোন দেন মে কুরিন দেন নেবিন তত বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম এই মে হিন্দুন তিন ফাহর দেন মি মি হাবির তিন ফাহর মি দুয়া দেন মি ফরদুন ফাসনামা দা ফাহু ইলমেরিম বায়ান কুরবা ফা কামেন ইবাওয়ে এই কম মে ফরদুন মা দা কাফাহু তিমা কুরসি ইখলাস ফলগনাস মি মি সুরত নুত মি মি আয়তা মি সুরত কিয়াফি মি হকা মি বয়ান করবা মি অননি ফরদু নামাদ ফহু মি এই কোমে ফরদু নামাদ কফহু আয়াতুল কুরসি দেন ইখলাস সুরে দেন ফলগ সুরে দেন নাস সুরে মি তিন সুরে কিয়া আদি কুরসি আয় কে কিয়াফি মি হকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হকু হিমায়াত করবান কম গসমি বয়ান করেন এই মি সিহুর ওয়ারি কামা হাসাদ ওয়ারি কামা ইসফিনায়া মি হুরিয়া কান্দ তকুং এমি হকু হিমায়াত করবান কম এই মি হাকিকাতুগা মি এ মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মি একলাঙ্গে রাক্কাতরি কুরমান ইতিমি দেননে দেন মি গাদি আলগুনম বিষ্টঞ্জি হেকামেন আলগুনম আমিলে নফসা মিকামুগ মিকাম কুরি কামুগ আবিয়াসমে আলগুনমেঙ্গে বালহিন বেলুনতরি কামুগ দশুগাওয়া তুত্তু কুদিন নামেদু দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাদাঙ্গে রহমাতান মেদি কাদাই ফান মানি দোয়া কুরাওয়াফা আলগুনমিন না রাক্কাতরি কান দেবুমা মি একাদাই ফান মি মানি বায়ান কো দেবাফা এহিমা এগে হিমি হিমিনানি মাগরিব নামাত ফাহুগা ঈশা নামাত গোন্দেন ইলমেরিম বায়ান কুরাওয়ানি তুত্তু কুদিন খাসা গতিক বালিগ নোয়া উমরা মি হামানুয়া কুদিন তো এ কুদিন রাক্কাতির কামুগ ব্যাথিপুমকি আলগুন মেং কোরেন জিহে কাম
1: হুরে ব্যাথ কা ইরাদ করে আলগুন মেন ওয়াক দক্কালে নি আন্না প্রোগ্রাম গা মিয়াতুকে প্রোগ্রাম গা আমি হাদিস কে পাই ব্যাথ কা ডক্টর হামার তাফসীল কো তিওয়াক দক্কা দে রাক্কাতির কামুগ গতন করে দাঁড় কান তত্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলগুন মেন ওয়া ওদা কি আহদ কি কো ব্যাক মাই কি কাম একম সাবিত হর দিন নিয়ামত তক আদি আলগুন মেন ওয়াক তক তাফসীল কো মে ওয়াক দক্কা নে নমস মিয়াদু মি দেখুন মি ওয়াক কলগে খুলাসা গা মুহিম্ম নুক্তায় গতুকে ডক্টর বিদালওয়ান
3: এগা মিগ ফাহাম কদে একমা কি হাকিকাতুগা মি থিমা মিহকা আহুদে বেজ্জিয়া এ আহুদে রাক্কাতের ওয়াশে এই মুমিনুনগে সিফা কি দত মুমিনুন নাকি হাকিকাতুগা মি আনে মি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ মুমিন সূরাতুগা মি আঙ্গাওয়ানি উলাইকা হুমুল ওয়ারিসুন কোন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এমা স্বর্গে গ মতি দরজিয়া দেবে মিহুঙ্গে সিফতগ তরেগ খাস সিফতগ আল্লাহ মুমিন সূরাতুগ ফুরতম দিহ আয়াতুগ কালাঙ্গে বয়ান করব ফেবে এম এগ তরেগ মিহিমিনি হাকিকতুগ এ ওয়াহুদর ওয়াফাতের ওয়া মিহুং আহুদর রাক্কাতের ওয়া মিহু এম তিমা ওয়েবে ওয়ারুগে আহুদে ওয়াউদে তিমা ওয়া আমানি দুনিয়া মতে কাঙ্কুরা আরগস এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে মি আরগুনমিং হাদদাওয়া মি আরগুনমিন না নিয়মিত দেবা এম এ আহুদু কশবর কুরমকি আলগুন মেন কমবে মুসলিম কুস কুরন জেহেন কাম এই কান্দেওয়ান কাম কাং আলগুন ওয়াহক নু দেখুন কাম গাবে সামা ইশারা কল্লং নুকতায় নিমালম এই আলগুন মেন কমবে মিহে কে সফাফা কুরবেন মিহে নোতা কুরআন মিহে দত এই মা এ আওহং এ ফাফাইন tawbaabun eyi algun min kurin jehe kam ehen nun kamuga wijjiya faafayin tawbaa nuwa kamuga wijjiya kurewe komme faafayan hituga kalu tikke jehegen midane ehema etiki boroom boroomun gos mi timaayaki ghaafilunge terege hemine mi heka bidan ehem wima khaasa gotega namaada rakkaateri wumuga rasul sallallahu alaihi wasallam ka dekfan algun men ishar irshad devaf mi woni hukuru namaduge masadak ehem algun men gitere warag gina mi hun ihmad wa namadim mi ngat khasa gote gam zuwam bay kudin mi medu umur ge bay mi hun sebeti bi ehem hukuru wagutu nidafati puma hukuru wagutu tatrudiuma hukuru wagutu majada sakaratu go uruma mi kankama ki mi gastuga gastuga mi heku tin hukuru jehe jehe ge ngala fikam go wani nama emi hikka emihe ge hituka sikka jassawa nehma allah ge rahmatan ge di dua kurun ehma mi istighfar mi dua to ge benuma ki mi
1: komi kas dr tifa kurun mi fada mi sabit ka di efada ze kurta kurum ga de he amal to kurum ge he nasib emi ha muslimuna libu algon ge
3: dua ki
1: sorge ge materi ni'mat wasum ge he nasib emi ha muslimuna min bar kurum algon ge dua ki program wadan de be dr
3: warbar shukriya ada

0: নিউলিমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল করলি শখসিয়াতুম
1: রেগনু কে হামহিমে কামুগা রাইয়েতুং কে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং কে বড়তি রাসকান্তা কুডকা কু জেসফি কোন লিডারিতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামে পেতুরিফ কুরি বোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা সতরস্তেক সালিস নিউ কিলোহার্টস মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirachi kyadu
2: mi saf gonu to toge ahudu eri

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমকে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কমমে হেং গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলে এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলে এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলে এব্বয়ে এবহি বান্ড ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಫ್ಲೂ ಅಡಸೋ ಮಂತಿಯಗೆಂದವನಿ ದಿವೆ ರಾಜ್ಯಗೆ ಅಡು ಹತರುಗಡಿ ತಿರಿಸ್ ಅಮ್ಮಿನೆಟ್ ಕಮಿಗೆ ನೆಸ್ತೀನಿ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ನ ಮಾಧವ ಗುತ್ಕೆ ಬಂಗೆಯ ಬಂಗೆ ದೊ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ শে আদি সুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ مَعْنَى كِي فَهِ كَلَيْكْ فَانُ مَعِنَ اللَّهُ گِ كِبَيَا دِين خَلَاص كُرَوَّا إِكَلَاں گِ كِبَيَا أَلُكَن كُرَوَّا شِف إِنسَانَا گِ بَهَا عَمَلُ أَدِي مُدَلُن كُرَوَّے صَدَقَاتِ تَكِي اللَّهُ خَالِص كَمَايَكُ كُرَا كَنْتَكَم گَا هِدْمَن أَنْگَوَا الْبَيِّنَا سُورَتْ گِ فَسْوَنَ آيَتُ گَا وَحِي كُرَوَّا فَاوِ وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرمتی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলুকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেভ